আবাজে হ্যাঁ মানর দাস ও রাশা বসলে কি গীতিনবর সঙ্গীত রুষা খন্না কা মিত্র ইয়ে ফিল্ম 1981 মে বনি থি আই সুনতে হ্যাঁ ফিল্ম হোটেল সে লিয়া হুয়া ইয়ে গীত।

0: বৃদ্ধি হই। অধ্যয়ন এবং অনুসন্ধান উচ্চ শিক্ষাকে অভিন্ন অঙ্গ। হমে এসে অধ্যয়ন এবং অনুসন্ধান পর বল দেনা হোগা যো দেশ ও সমাজকে লিয়ে উপযোগী সিদ্ধ হোগে। দেবী ও স্বজন, পর্যাবরণ সংরক্ষণ, মহিলা সশক্তিকরণ, বঞ্চিত বর্গক বিকাশ, স্বচ্ছতা, সামাজিক সমরসতা আদি বিষয়ক অধ্যয়ন এবং অনুসন্ধান মে সামিল করলে সে সমাজ লাভান্বিত হতা। সাথ হি দেশকে বিকাশকে লিয়ে যোজনায় বানানে মে সহায়তা মিলতি। হাম সবকি এসে সোচ ও এসে প্রয়াস হোনা চাহিয়ে কি মধ্যপ্রদেশ সহিত দেশকে সবই বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞান এবং অনুসন্ধানকে উৎকৃষ্ট সংস্থানকে রূপে রাষ্ট্রীয় আন্তরাষ্ট্রীয় স্তর পর প্রসিদ্ধি লাভ করে। প্যারে বিদ্যার্থী, আজ পুরা বিশ্ব তেজি সে বদল রহা হ্যায়। হামারি ভাষা, রহন সহন, জীবন শৈলী সব তেজ গতি সে বদল রহে। পর হামে এ নেই ভুলনা চাহিয়ে কি হামারে কুছ মূল্য শাশ্বত হে জো হামে সদেব শক্তি প্রদান কর। মেরা মাননা হে কি আপ জেসে যুবাওকো ভারতীয় সংস্কৃতিকে মূল্য ও আদর্শ কো আপনি জীবন কা আধার বানানা চাহিয়ে। সত্য, অহিংসা, করুণা, সেবা ও ইমানদারি জেসে মূল্য হর যুগকি মূল চেতনা কা হিসা রে। ইন মূল্য কো আপনি জীবন মে আপনা কর আপ কঠিন পরিস্থিতিয় কো ভি ক্রোধতা সে সামনা কর সকতে হ্যায়। এক আদর্শ নাগরিক বন সকতে হ্যায়, রাষ্ট্র নির্মাণকে মহত্বপূর্ণ যোগদান দে সকতে। আপ কেবল আপনি পরিবার ইয়া বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধি নেই হে, বল্কি রাষ্ট্র কি আকাঙ্ক্ষাও ও ভবিষ্য কি নির্মাতা হ্যায়। আপকে কাঁধো পে দেশ কা ভবিষ্য নির্ভর কর রহে। আপকে জ্ঞান, ঊর্জা ও সংকল্প সে হ্যায় বিকশিত ভারত কা স্বপ্না সাকার হোগা। মে আপসে আগ্রহ করতে হুঁ কি আপনি শিক্ষা ও প্রতিভা কা উপযোগ কেবল ব্যক্তিগত সফলতা কে লিয়ে নেই, বল্কি সমাজ কে ব্যাপক কল্যাণ কে লিয়ে হোনা চাহি। আপনি আশপাশ কে বঞ্চিত ও গ্রামীণ সমুদায় কি সমস্যাও কো সমঝে, উনকি আবশ্যকতাও কে অনুরূপ সমাধান বিকশিত করে, উনে সশক্ত বানায় ওর বিকাশ কি মুখ্য ধারা সে জোড়নে মে আপনি ভূমিকা নিভায়। আপনি কর্তব্য কে সাথ यहां से जाने के बाद आप एक बड़ा ऑफिसर बनेंगे, प्रोफेसर बनेंगे, लेकिन अपना कर्तव्य को अवहेला करके समाज सेवा नहीं, कर्तव्य के साथ समाज सेवा दोनों काम को निभाना पड़ेगा। मुझे लगता है वो सामर्थ्य आप में है, वो जोश आप में है, देश का देश के लिए काम करना आपका कर्तव्य में है, आपका শরীর মে হ্যাপা ধমনি মে। আজ দেশ ডিজিটাল প্রৌদ্যোগিকী, স্টার্ট আপ, হরিত ঊর্জা, আন্তরিক অনুসন্ধান ও আধুনিক অবসংরচনা কে ক্ষেত্র মে নই ঊর্জায় প্রাপ্ত কর রহে। ইন অবসর কা লাভ উঠায়েঙ্গে, নবাচার কিজিয়ে, শোধ কিজিয়ে ওর বৈশ্বিক স্তর পর আপনি পেহচান বানায়। পরন্তু इस प्रगति के साथ पर्यावरण के प्रति अपनी जिम्मेदारी भी निभाना है। जल, जंगल और जमीन का संरक्षण, स्वच्छ ऊर्जा का उपयोग, जैव विविधता की रक्षा तथा सतत विकास के लिए प्रतिबद्धता अपनी जीवन यात्रा का अभिन्न हिस्सा होना चाहिए। आज जिस गर्मी, जिस तरह के वृष्टि बहुल, अनावृष्टि কে হাম চেল রহে হ্যায়, উসকা কারণ পর্যাবরণ শায়দ এতনা সুরক্ষিত নেই। মুঝে বিশ্বাস হ্যায় কি আপ সব যুবা আপনে কর্তব্য ও জমিদারিয়ো কা সমঝ কর জীবন মে আগে বড়েঙ্গে ওর আপনি সংস্থান, ক্ষেত্র ওর দেশ কা নাম রোশন করে। মে আপ সবকে উজ্জ্বল ভবিষ্য কি কামনা কর। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: রাষ্ট্রগীত কে লিয়ে কৃপয়া সবাই আপনে আপনে